নমস্কাৰ, ইয়া আকাশবাণী তুৰা মেডিয়াম অফনি 243.3 মিটাৰ কিলোহাৰ্জ 1233 অকটাই মানাক 26:30 মিনিট আৰু 40 ছেকেণ্ড জাছিং সংনিয়াগে এইজন মহান মৰতনী মহত কৰিছাই যা আকচিৰা কাইটো জীৱনশী কায়ুনেন মাননি কাৰণে আশ্ৰাতাদেৰ আপানে আপান ইটিংকাই বানাই যাতে সপান আপাজানে মান্যে লাফানো উবলাসে নাং সফল দং না এই প্যানকর সাই পড়েন অনুষ্ঠান সুতায় আগৈত অনুষ্ঠান সে গ্রহণ সিং কোশনি যায়।

গ্রহণ সিং কোষনি চাই অনুষ্ঠান পারং নাথুহা তাই অনুষ্ঠান আগবায় তো কথিকা কথিকানি বিশ্বদংহা প্রাকৃতিক দুর্যোগনি সময়সী আপাজা বিটা দিয়ে নামিনা নাথনফাই কথিকাজা হা হুলাইনি বানপানি বা টিবইনা রংরামপার অথবা ওয়ারহানা ইতিহানা দুর্যোগ থাকিনি আপানি সুরক্ষিত

হাওড়ায় ফাইনিসি ইতিহানা আপাজানে সহায়দিনা পৃথিবী বা মুলুকনি বিভিন্ন হাটক থাকি সরকার অধুনা কালসি দুর্যোগ ব্যবস্থানা বিষয়ে জানে গুরুত্ব সহকারে গ্রহণ দেখাইতে আর দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে জনসাধারণ নিমাজিসি সচেতন দংকে বৃদ্ধি বা বাড়াইনি কারণে নানান ধকনি কার্যপন্থা বা কামনি পারিজার গ্রহণ দেখাইতে দুর্যোগনি ঋণাত্মক প্রভাব কমাইনি কারণে বিকাশনি গতি তাড়াতাড়ি বা ধামধাম ডেকে বাড়াইনি কারণে ভারত হাতক বা ভারত হাতকনি সরকার 2005 চন রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রবর্তন দেখেনে ইতিহানা আইন রাষ্ট্রীয় রাজ্যিক তথা স্থানীয় পর্যায়সি দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণী দ্বারা গঠন দু নাংনি হাতকসি তিবয়না হা হুলাইনি বা ভূমিকম্প ইতিহানা একাধিক দুর্যোগ প্রবণ রাজ্য কোনধরণনি আগজাননি বা আগুরা দেখে জানাইনি বিতানি বাবাকে ইতিহানা দুর্যোগ অভাবনীয়ভাবে ধ্বংসলীনা সৃষ্টি দেনা মানু অকেন যিকোনো দুর্যোগ জানে মোকাবিলা দিনী কারণে জনসাধারণ যাং সবসময় তৈয়ার ডংখে টংনালেকে দুর্যোগনি প্রস্তুতিমূলক কার্যাবলী জারং ইতিহানা বার্তনি দোহা দুর্যোগ পরিকল্পনা যিকোনো দুর্যোগনি কারণে গঞ্চে পর্ব প্রস্তুতিমূলক পরিকল্পনা তৈয়ার দেখে রাখায় ইতিহানা প্রত্যেক কনেসচিন আপাজা দুর্যোগনি পর্ব প্রস্তুতিমূলক পরিকল্পনানি কারণে উল্লেখ দেখায় মনে উনি কারণেন পন প্রথম ইতিহানা বিষয়নি বিষয়ে পরিচয় দুনি যা লেগেও যাতে কোনো অভাবনীয় দুর্যোগনি পরিস্থিতি সি ইতিহানা পরিকল্পনা অনুপাতে কার্যপন্থা বা কাম যারং লাউনি মান্ত বা সবসময় আপাজা তুয়ার ডংখে টংনে মান্ত ই পরিকল্পনি অনুপস্থিতিন হয়তো আপাজিনি পরিয়াল অথবা সহ কর্মী দানি জড়িয়েছেন ইতিহানা বেভাগ ধরনের গ্রহরীয় দুর্যোগ পরিকল্পনা প্রস্তুত দেখেনে মানু দুর্যোগনি পরিস্থিতি অপরিহার্য বয় বস্তু বা জিনিসপত্র যেরম তামটি পাঞ্চক পাঙ্কুর ইতিহানা যেরম তামটি দরকার ডিজাস্টার কিটসনে আবশ্যকীয় সামগ্রী যেরম সাংকেতিক তালিকা মতে ইতিকায় তিন দিন দেখে চড়া দেখে প্রতিজন ব্যক্তিনি কারণে প্রতিদিন চার লিটার দেখে নিংনি কারণে সহজে মানি সানি জিনিস ইটিং যেরম কান্নি শুননি আরো সানি নিংনি প্রতিজন ব্যক্তিনি কারণে একজোড় দেখে জুতা স্যান্ডেল গঞ্চে দেখে কম্বল প্রাথমিক চিকিৎসানি দরকার টুনি যন্ত্রপাতি পাঞ্চক পাঙ্কুর জরুরিকালীন অবস্থানির কারণে লাগিনি দরকারি কতগুলা জিটিংকাই রেডিও টর্চ লাইট ব্যাটারি ইটিংকাই ডিজাস্টার কিট বা বস্তু রাখায়নি কারণে পিতং বিপর্ণী কারণে আমেরিকানি সান ফ্রান্সিসকো মহানগরী থেকেনি ওয়েবসাইট 72 hours অর্গেনাইজেশনে চাইনে মানো ইতিহানা ওয়েবসাইট দুর্যোগনি মোকাবিলা দেনিহানা জমার বিকলাঙ্গ বয়োজ্যেষ্ঠ নাগরিক ঋণী জীবজনার পরিয়াল ইত্যাদিনি বিভিন্ন গট বা পৃথক পৃথক দেখে সুরক্ষা সম্বন্ধীয় বিতং ব্যবস্থাবলী সন্নিবিষ্ট দেনি দু আপাজনী পরিয়ালনি কারণে তামটি প্রয়োজনীয় নথিপত্র যারং আগুরান সুরক্ষিত স্থান বা জায়গা যারং সে রাখাইনি ব্যবস্থাসি বা অবস্থাসি রাখাইকে নক যা নিরাপদ জাগাসি লাইনাম মানো তদুপরিপূর্ণ আপাজা আপাজিনি নক জানে বিভিন্ন জিনিসপত্র বা সা সম্পর্কী গঞ্চে বিতং তালিকা আগুরান প্রস্তুত দেখে উক্ত নথিপত্র যারং নিরাপদ জাগাসি রাখাইনে মানো

বস্তুকে নথিপত্র ডিজিটাল কপি উজরং ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি চারংসে রাখায় না মানুষ হাতকসি সঘনায় দংতনি প্রাকৃতিক দুর্যোগ আর নাকি জনসাধারণী জীবন রক্ষা জীব জনারী জীবন রক্ষার কারণে টুয়ারডিনি কঠি গাজা অনুষ্ঠান সেয়াপারং নাথুহা অনুষ্ঠান সিটাই আপারংনে নাথুনি রাখাত হিটেস গোসনি খরাংসে যায়।

জাসিং অনুষ্ঠান প্রসার দংতংতো আকাশবাণী তুরাকেন্দ্র থাকি অনুষ্ঠান সিটে আপনারণে আগবাইটো স্বাস্থ্যকর স্বাস্থ্যকর বিষয়ে দহা সংক্রামক রোগ আর প্রতিকার নাথুন্দুরি বিভাগ শ্রোতাদানে নিনি স্বাস্থ্যকর অনুষ্ঠান সে আপনারণে আদরিত তানি স্বাস্থ্য সম্পর্কে বাণী গুটিকাশি আপনারণে আগবাইত সংক্রামক রোগ আর উনি প্রতিকার সংক্রামক রোগ দহা ব্যাকটেরিয়া ভাইরাস ভেকুর পরজীবী ইটিহানা সৃষ্টিকারী বীজাণুনি দ্বারা দহনি রোগ সংক্রামক রোগ প্রতিকার আর চিকিৎসা নির্দিষ্ট রোগ কারক আর উনি দ্বারা সৃষ্টি বা দংনি রোগনি কারাশি নির্ভর দেখে ভিন্ন দুঙ বা বেকার দুঙ ইজানি কতগুলো সাধারণ সংক্রামক রোগ আর ইজানে সাধারণ প্রতিকারণের বিষয়ে বাণী দংক্র সংক্রামক রোগদানি ইতিহানা কারণ জারণসি বা কারক জারকি দৌনি মানো ব্যাকটেরিয়ানি সংক্রমণ ভাইরাসনি সংক্রমণ ভেকুরনি সংক্রমণ পরজীবী সংক্রমণ শ্বাস প্রশ্বাসজনিত সংক্রমণ গ্যাস্ট্রাইটিসনি সংক্রমণ যৌন সংক্রমণ ভেক্টরজনিত রোগ টিকাকরণ চাকনি পরিষ্কার পরিচ্ছন্নতা আর অনাময় কোয়ারেন্টাইন আর পৃথকীকরণ ব্যাকটেরিয়ানি সংক্রমণ অ্যান্টিবায়োটিক ইতিহানা প্রায় ব্যাকটেরিয়ানি সংক্রমণ চিকিৎসানি জন্য ব্যবহার দিনি দু প্রেসক্রিপশন দিনি নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক সংক্রমণ কারণ দৌনি ব্যাকটেরিয়ানি প্রকারনি কারাশি নির্ভর দিল ভাইরাসনি দ্বারা রোগ সংক্রমণ দৌনি অ্যান্টিভাইরাল পাঞ্চক পাঙ্কুর কতগুলো ভাইরাস সংক্রমণ জিটিংকাই এইচআইভি ইনফ্লুয়েঞ্জা হারপিস অ্যান্টিভাইরাল পাঞ্চক পাঙ্কুর লেখাই অবদানে নিয়ন্ত্রণ বা বাধা লেখানি মানো মেলা ভাইরাসনি সংক্রমণ প্রতিরোধনি কারণে পণ ভ্যাকসিন দামটি গুরুত্বপূর্ণ দু ভেকরনি সংক্রমণ ইটিংকাই অ্যান্টি ফাঙ্গেল পাঙ্কুর বা পাঞ্চাক ভেকরনি সংক্রমণ জিটিংকাই অ্যাথলিটনি চাকরেং বা ইস্টনি সংক্রমণ প্রায়ান অ্যান্টি ফাঙ্গেল ক্রিম বা মৌসিক বা অরেল পাঞ্চাকনি দ্বারা চিকিৎসা তিনি মানু পরজীবী সংক্রমণ দহা অ্যান্টি প্যারাসিটিক পাঙ্কুর মালারিয়া জিয়ারডিয়াসিস দুকুমনি খিরিক ইতিহানা পরজীবী দ্বারা রোগনি চিকিৎসা নির্দিষ্ট অ্যান্টি প্যারাসিটিক পাঙ্কুর লাখাই দিনে দিব শ্বাস প্রশ্বাস বা চালি সিডনি ভিটানিসি দমনি সংক্রমণ রোগ জেরাইনি আর তরল পদার্থ সাধারণ সর্দি নিহানা মৃদু শ্বাস প্রশ্বাসজনিত সংক্রমণ কারণে জেরাইনি আর হাইড্রেশন দামটি প্রয়োজন বা দরকারি দামটি গুরুত্বর ক্ষেত্র সে ব্যাকটেরিয়ানি সংক্রমণ যান রোগ জানে জটিল রেখে রাখেন মানো উনি জন্য অ্যান্টিভাইরাল পাঞ্চাক পাঙ্কুর অ্যান্টিবায়োটিক পাঞ্চাক পাঙ্কুর যেন লাখানে মানো গ্যাস্ট্রাইটিসনি সংক্রমণ হাইড্রেশন বেশিরভাগ গ্যাস্ট্রাইটিস সংক্রমণনি কারণে সঠিক হাইড্রেশন রাখায়নি যা তামটি গুরুত্বপূর্ণ কতগুলো ক্ষেত্র সে ডায়রিয়ানি দ্বারা লক্ষণ নিয়ন্ত্রণ নিজন পাঙ্কুর পাঞ্চাক সানি পরামর্শ লাখানি দুঙ যৌন সংক্রমণ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াজনিত এসটিআইনি জন্য ক্লোমাইডিয়া আর গনোরিয়ানি হানা ব্যাকটেরিয়াজনিত এস্টাইসিস চিকিৎসা অ্যান্টিবায়োটিকনি দ্বারা দিনি মানো এইচআইভি হারপিস
এসপি ভি নিহানা ভাইরাস এসটিআই নি কোন নিরাময় বাবা যদি পন এন্টিভাইরেল পাঞ্চাক পাঙ্কু লাখাই চিকিৎসক বা চিকিৎসানি দ্বারা উজ্রং নিয়ন্ত্রণ রেখে রাখায় নি মানো ব্যাকটেরিয়া জনিত রোগ প্রতিরোধ চং আর টিকটিকিনি দ্বারা ব্যাক্টর নি দ্বারা সংক্রমিত মেলা রোগ জিতেকাই মেলেরিয়া লাইম রোগ চংমাকর থাকি বিকৃতকারী পাঞ্চাক পাঙ্কুর আর বিছনা জাল ব্যবহার দেখে ব্যবহারনি দ্বারা প্রতিরোধ নিজ উত্তম সবনের দেখে গুরুত্বপূর্ণ করত দা টিকাকরণ প্রতিরোধ মেলা সংক্রামক রোগ প্রতিষেধক প্রয়োগ নি দ্বারা প্রতিরোধ দেরামানো মিজিলস পলিও হেপাটাইটিস ইনফ্লুয়েঞ্জা ইটিং রোগদানির কারণে ভ্যাকসিন তাই মানো চাকনি পরিষ্কার পরিচ্ছন্নতা আর অনাময় পরিষ্কার পরিচ্ছন্নতা নি পেন পদ্ধতি জিতিংকায় নিয়মিতভাবে সাবান আর তিলাখাই চাক জানে গিন্নি বিতায়নি দেখে রোগনি বিস্তার থাকিনি প্রতিরোধ দেখে রাখায় না মানো স্বাস্থ্যকর অনুষ্ঠান সিয়া পারংনাথমা মিনা সংক্রামক রোগ আর প্রতিকার এ বিষয়বাণী স্বাস্থ্যকর যা অনুষ্ঠানের শেষে তাই আপারং নেন রাত্রে লেখা তো রিটা কোষ নি খোরাংসে এই চাই জানায়।

আকাশবাণী চূড়ান আসিমাং শিলং স্টেশন মাসখাবা সরগসরামা দোকানী ইংলিশ খবরংক খোনাসনামানহা তাও জল জল আসিমাং প্রংনাম চূড়া প্রোগ্রামক খোনাও মানগেন।